0: You are Ujala Radio en Anand. Anand, welkom, welkom. Aap aaiye virajman ho jaiye.
1: मैं आ गया हूँ, मैं आ गया हूँ. निश्चिंत रहिए आप, बालक बालक निश्चिंत रहिए.
0: विराजमान हो जाइए. गा मा लेकर सिटे. गा तू सिटे. नेम प्लाट.
1: इफ बैठ जाइए आगे लोग. हाँ से ja, tomange, ja. Hem thada batjai.
0: Na toch. Doen het meer
1: eigenlijk
0: belangrijk.
1: Eigenlijk is dat wel gezond.
0: Nee, zitten is het nieuwe roken, hè, zeggen ze.
1: Is echt verschrikkelijk. En wij zitten. हम लोग इतना बैठ बैठ के करीला सब कुछ
0: जितना तू बैठे उतने तो पेटवा लिखी गया. दुस अशे सेट दान ड्रुक ये बैक ना फोर है विश दैट.
1: दुस weet je dat zittend naar toilet gaan ook niet goed is? Je moet hurkend naar toilet gaan. Nee, ja,
0: maar dat deed ik wel in Suriname, hoor. Ja, ben bijtkekabelen, hè. Op een kamkarila. Maar in Suriname, want zijn naam is Bakajari, we noemden dat Tati, toch? Tati of zoiets.
1: Ja, buiten.
0: En dan ging daar hurkend zitten, hè. Je kan ook niet daar zitten, maar toen lakrie hega. Hey, abe wanneer het slaap op kaart liggen, hebben we niet kilo euro liker jagen. Hey, ik ga niet helemaal in.

0: उजाला रेडियो देश भर में, तू जाने तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में, हाँ हर गांव में हर कोना में ऑटो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस फन हेल नहीं लॉन्ग तू जाने तो ढिंढोरा बजा दीजिए. Is jouw business toe aan de volgende stap? Van groeien naar groter groeien. Dan is dit jouw moment. Ujala Radio. Mail naar info@ujala.nl.
1: Wil jij Ujala Radio ook op je smartphone en tablet ontvangen? Ga dan naar de App Store en download de Ujala app.
2: Safe BV, al 38 jaar de groothandel in tropische en exotische producten. Safe BV, South American Food Express BV in Rotterdam. Rotterdam. Rechtstreekse import van groenten, fruit, dranken, kruiden, diepvries, snacks, sauzen en nog veel meer. Uit Suriname, Zuid-Amerika, Azië, Afrika en de Caribbean. Caribbean. Dagvers en van topkwaliteit. Bezoek onze ruime cash and carry in de Spaanse polder, Vlaardingweg 53. B in Rotterdam. Ja, ja, vanaf dit jaar zijn wij 7 dagen per week open voor professionals in retail en horeca. Safe BV, taste the tropics. Let op.